আদি থিমন রসকালাঙ্গ আয়ত দোক আদি এয়া মেদু কিবুরুবের গ্যাম মি হুং এই নারখ্যাগে আহলুবেরিন্নে এউরেন্নি এথাঙ্গা আবদ দেমিথিবেনে মি হুন্নে।

0: sin dedos hamakurum
1: sabon lagin addum
0: kessa kimbi alarnama angayarne fer niwakurum
1: himabihi ge evves alamaten hurinama mask elum
0: adi himabihi ge alamaten hurinama ekaherivum
1: himabihi ge alamate fenijanama lasnukurwa sihhi farwa hodawa
2: ফাতিয়া কাং আলিবিলেনি আওয়া হাকে কাক কমে হাবিরে নিমিগিন্দানি আদি মুলিং আওয়া হাকে কিয়া দিফ কমে দুহা কমে দাতরু করন জে আ মগুত কিয়া দেনি অনেকাবস আওয়া হাকে একমক ಏನ್ ಕೊಮ್ಮೆ ವಾಹಕೆ ಕುಂದಸ್ಕುರಂಬಿ ಆ ಫಿಲಾವ ಹಾಸಿಲ್ ಕುರಂಬಿ ಆ ಇಬ್ಬರತೆ

ফাহে তিমন রসকলাঙ্গ আজা বেউরিং গাথং আহিন্দু হাম কশবরং তিমম্যং আনিয়া বিরিং খমগা বিজ্জয়ী মোয়ে বুনুন্নু এহেম বুনমে এউরিং গে নেতে।

আদি থিমন রসকালাঙ্গ আয়ত দোক আদি এয়া মেদু কিবুর গেম্বি হুম এই নরখ্যাগে আহুলুবেরিন্নে এউরেন্নি এথাঙ্গা আবদ দেমিথিবে নেমি হুন্নে।

ইসলামী শরিয়াতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একলাঙ্গে আলুতকুম একলাঙ্গে ফুরিহমুগুতুগা আলুবেতিউমটাকা তাবাউমা রুহিবডিগিন খান্ডা আলুওয়াফাওয়া মাতিবেরি মানহাজু দীনুগে হুকুমতাকা দাউলেন হিঙ্গুমুগে নিজাম এ শরিয়াতুগা ফুরিহমে লাওয়াফাওয়ে শিরুকুগে নুবাকামা জাহালাতুগে আদিরকামুগে তেরিয়া ইনসানিয়াতু গরকুফাওয়ানিকো ইসলামী শরিয়া বাওয়ালেগুনি ইনসানিয়ত বেনুয়া আদি এম্মে ফায়দা হুরি হুরিহা কামাকাগেন এই ইনসানি হায়াতুগে হুরিহা দায়রায়ে শামিলওয়া গতুগে মতিন বাওয়ালে বিফাওয়া শরিয়াতে ইসলাম দিন বাওয়ালে বুনু ইরু ইনসানিয়তুগে হালত অতি কম ফদেকত ইসনালেন জেহে দরিন ম্যাম ফদ মিহুন্না খায়বেন কুরে নিকমেতিম ওয়ানি আনিয়া বিরিঙ্গে ছাবু কুতকুগে দরুগা হগকী কং এচ্চিকন দন্ননি মদবাই আদুলু ইনসাফেন্নে লে হরুমা মিহুঙ্গে মুদাত মুহগুং কেউমা খিয়ানেন অতি ইন্তিহায় ফিতরিফা আংহেন দরিং দিরিতিব্বা ওয়ল্লা আংহেনুঙ্গে হগুতককি ওয়িং এচ্চেন্নু বঙ্গুরায়কি এবা মিহুঙ্গে এম্মে গ্যাং একুরিয়া জিনে কুরমা ফাহিশ কন্তত্তকুং মুজতামাতং অতি গুগুমালাফা দীলতিকমা ওয়াদা ওয়ফাতেরুমা গেফুলং আন্ন মিহুন্ন ফেন্দিনুমা মিফদ মদু রীতি আদতকে মেনুইনাই মাভিগিমওয়া কাবাগা এতা সতেক বুদু বেহেট্টিফাহুরি দুনিয়া অতি ইসলাহি ইনগিলাবক বেনু ওয়েফা তেদুয়েরি মুসলিহক এদি এদি শাইরুন্ন হাকিমুন্ন রাহিবুঙ্গে দুলুং নবীয়েগে খবরত আন্নমুন্দিয়া ইন্তিজারত কুরেউনু মাগিন দুস্তকে নুয়নিস কুরাইশ ওয়ংহাগে সাহিবা মাই মুহাম্মদ গফানু নবী কামাগেন ফুনুবা ইসলাম দীন ইলান কুরেবি আলগনমেঙ্গে মান নবিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাম মাতিবেরি নিদায়কুম দে দুনিয়েগে ফালাহা কামিয়াবু এদেনামা ইকলেগফানু গেনস্তেবি শরিয়াত তাবাউমা গোওয়ালেবি ইসলামী শরিয়া বাওয়ালেবুনি ইনসানাগে দুনিয়াবি হায়া বাজ্জবেরি কুরমশা উখরাবি হায়াতুগে ফালাহা মগুদাক্কা নূরেগে গতুগাওয়েসমে আদি এ মাতিবেরি শরিয়াতকি ওয়াকি জামাআতক নুয়াত ওয়াকি কওমক নুয়াত ওয়াকি জিনসক বাওয়ালেবুনু শরিয়াতেন্নু এই এম্মেহা ইনসানুনশা জিন্নি নাবেস শরিয়াতে মাবিকেমওয়া হিদায়াতুগে নূরে আলিগাদা দাম্মারে মায়ং আল্লাহ ওয়াহিকুর ওয়াফাওয়া বাসফুলেকে মানায়গাওয়ে এ মিস্তাকুন্নে তিয়াবামি হুঙ্গে বেরি রাসকালাঙ্গ হাদরাতুং তিয়াবামি হুঙ্গে গাতা ওয়াদাকা হিত্তাকুগাওয়া বলিতকা শিফায়কা মুমিন তাকুন্না তেদুমগকা রহমতে আতুয়েজ্জিকং কাঠাওয়ারে

0: আল্লাহ এবার বায়ান করবা ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু এ মানে কি এমি হুনলাং এককালা কোরাবন কোহরগে মাতি গা
1: দেমি
0: দেমি নহরনা খামগা ওয়ানাম
1: তা কমিতা গ দেমি এ নতিবে এ ডক্টর টিডানু এ মানে কি দেমি এ নতিবে নে
0: আ দেমি নতিবে মি হুন গে ওয়াহা কামি বা মি বায়ান করানি আল্লাহ ফুৎসাবা দেবানি কমবায়কা কুরিং এ বুননি আল্লাহ হাঁদান কফা ইস্তিগফার কুরিমা আল্লাহ নুনিয়ামুন আফু করবা ফারাতেন এব ইং হেয়ে দেন ইতরাম মে বায়ান কদ্দেনি একাল কুরিম বুনি জাকারুল্লাহ ফাস্তাগফারুয়া গুলে এহেন শারতে এম ফুরতম শর্তকি আল্লাহ হান্দান করুন দেওয়ান শর্তকি আল্লাহ ইস্তিগফার করুন তিমান শর্তকি এমি হুম এ কুরি কুশুগে মাতি গা দেমি নতিব এম এমি হুম গে ইতর সিফায় ফাহুম মে বায়ান কদ্দেনি এমি হুম গে সিফায় কি হামে কানি জিকুর কফা ইস্তিগফার করুমেন নোনে এমি হুম গে সিফায় কে এই এমি হুম নাং ইঙ্গি তিবে এমিহুন একুরি কুশুগে মাতিগা দেমি নতিব এমিহুন নাং এঙ্গি তিবে ইয়ে এবুনা ভোগ মানে কি মেহার নেঙ্গি জাহিলুকম মাতিগা বেজ্জি বিয়ামু মিহাকং আদিহাম হরে বিদানে ইয়ে এঙ্গেন একমক এঙ্গেন্যা এঙ্গে মিহা এগ মাতিগা দেন দেমি হরে গেন্নে নোয়ানে এমি মিগা এবো ইং হাম তাফাতেন হাকিগত গবেস এঙ্গে মিহা ইয়া নেঙ্গে মিহা ইয়া হাম বাই ফারাম মিহুন বনে বান মিসালাক বাই মিহুন আদিমালা কালে মেন নোয়ান নং হে ইয়ে বিস কহালা কুশক কো গেন্নে কালে মেন তি মি এঙ্গে মিহুন নে এগ এং হাইসি এত কুমবালার গরাঙ্গল ওয়াহকে ওয়াহকে কি হুরি আমেন বিস এবারো হাম আই কো মিহা কোস ফাফে কো ফিয়াম হাফা ফেরওয়ান একমকো আ একমকো এঙ্গে মিহা ইয়াং এবা এঙ্গে তা হাম ইয়াগিন মিস মি বড় কুশক কাম মি ফাফা একাং হেম ঘুরে এখন অনেক কেন কুরগে মাতি গা দেমি ঘুরে গেন এন্দগুতং হুন্নানে কমক এন্দগু তাকা একুগা মি আয়াতুং আহারমনং এবে ইংগে আসতুগা এঙ্গি হুরে দেনে হুরে গস্তুগা দেং এ কুশুগে মাতি গা দেমি নুন্নাশে একা মি মি ইংগে নি আসতুগা
1: ডক্টর দেন এ দেমি টিপেবে কম বানামা
0: দেমিতি বেবে কম বাণমা এগ মানে কি এমি হুঙ্গে ফাফা ইতর বড়ুয়েগে এ দানি হেন নোয়ানে এমি হুঙ্গে ফাফা হামা দেমিগে এ দানি দেখমকো হিসাব দিয়াসেস আদিবেস আল্লাহুগে রহমান হামা অন্যান ফাফা ফুসেমং অন্য ফুরসত অন্যান এই কুরিং মি হামা মি মি প্রোগ্রাম গা হামা মি বাবু গা আস ফোরি এহিং আয়ত্ত কব্বালায়ের গা আয়ত্ত কুমবেসে বেঙ্গে hama kitam me duwa hevias wes fahum wes as wes istighfar ko fi mun allah hama hadamani istaghfir allah ya jidillah ghafurur rahim ay got
1: ay anisa surat ke sate ke dihe wana ad
0: to ko mun me istaghfir allah ya jidillah ghafurur rahim ay got
1: te ema mi hama muhim wo ke medani no te algon me bod fah kor pin ke medani istighfar kurum ke muhim ka ad kushuga mati ga de mi no te mun ke muhim ka আমি কুড়িমাতি দাঁড়ানে গুড়িহা গঞ্জন থেকে বেশ কুড়িমাতি বাড়ানে ফাফ করে বেয়ে কিতাম বড় ফাফ থেকে বেশ করে বিদানে নাম বেশ হামা উমি আল্লাহ হাজরত ইয়াগিন কো দোয়া করুম এমে তেং একাম করা কামে দু খোলমে মি এই আলগো মি করে বে তর্জমা কি ডক্টর গতি আদি ইলমেরেন তি বায়ান কো দেবা গত হেমো মি এতকে প্রোগ্রাম করা মি বাহক দাক্কালি আল ইমরান সুরত কে সাথে 31 ফাসন আয়াত কে শারহ এওরেনি হুতুর কাম বড় গে মা ফাফে কফিন মা নতে ওরে নফসুত কানিয়াবরি বেবিজ্জেনামা এবহি কিতম কোডনমা সাফে কফিনমা আল্লাহ হান্দমাকং এওরেঙ্গে ফাফতে ফুসবংতি দুআকং ওলে মিহুননে আল্লাহ ফেওয়া ফাফুসওয়ানি ফেকা কোহিয়ে ডক্টর দালি ফাফুসওয়ান দেবান ওয়াকদেতো দেন এওরেন দেনেতিবে হাল এওরেন কোলা কুশুগে মতিগা দেমিয়ে নতিবেনে হেম একং এমি হুম হট্টা লানে হেম ডক্টর কোবাত কোনি মালম উইদালন ওয়াক
0: আদমি আয়াতুম ওয়াস আলগন মেঙ্গে বেজেহে বালালম মি আয়াতুল লিবিগেন্দা ফিলাউল তাহকি কোবাত এম ফরতম কমকি মি মিহকু তাকুয়াবের উমটকা কমহেন শর্তে নুনে এন এই মি মি মাউসুম মিহকা ভুমে এগ মানে কি হাম তাকুয়াবের মিহায়াবস কুকুরে বিগেন দাণে কাং এই কি মাসলে কমেন নুকাং হারমেন নাকি মালায়েকাতুন দরাজা গে বাই নুকাং একমকু হারমেন নাকি নবিয়া বায়ান কুরওয়া ফাদেন কুল্লু বানি আদম খত কমে আদম গদর কিস কুকুরান মিহকে একমকু এমমে হেও মিহুন নাকি কবা কুকুরা মিহুন গতেন তাওবাওয়া মিহুন দেবন কমকাং আলমেন নাং এঙ্গেনি আবাস কুরং এব জেহে কাং মি তাওবাওং তাওবা মুগা হারমেন কং লাহেন নকুরে বেনে কং এই দাকারুল্লাহ দেন ফাস্তাগফারু আমি জাম আবাস কুরান জেহেনে হিসাবুং তাওবা দেন তিমন কামকি মে ফাফ কুরুমতি গা দেমি হুরুমগ হুরি নুরাকা তেরি কং আমি দেমি হুরে গেন্নে নুয়ানে কোশে কুরে বুনিমা আবা তাওবা আশে আল্লাহ হান্দান কুরাশে তাওবা আশে দেন

0: মুনিফুই ফিলওয়াদি মালুমাত কে খজানা মুসানি কোদে এম মে ইতবার কুরবে বাভেরিয়া
1: দেহি রাজ্যে গে আডু
0: ইংহা সাতরস্তেক সালস নোয়ে কিলোহার্টস মিডিয়াম ওয়েভ আটিহা নোয়ে মেগাহার্টস এফএম ব্যান্ড
2: ওবা মিহিরি এসটিএমল গে
3: এসটিএমল ওবা গন্তা
4: আমি কটো এসটিএমল গে
3: এ হ্যালো
5: মিহিরি এসটিএমল গ
3: হিন তো বেগেম মিউলানি
5: এসটিএমল ইং হাচু রে আভিয়া ফারি পুরিমা কারেন হোদুমুকে ফুরসত লিবেনা
3: এ
6: আস্ত জ্যোতি নসিব লগবালা এসটিএমল নি প্রমোশন নিমেন্দে ইন গিনা নি ফারি কো কারেন হোদুমুকে ফুরসত বিহার কুরিয়দা নি প্রমোশন নিমেনি দিহে ডিসেম্বর গনিয়া
4: এ কোবা গন্তা কতি ওলেনে
3: এসটিএমল গা
4: হিন তো বেগেম মিউলানি
3: এ নেঙ্গেতা
7: ilmi nurung hittang aro kurwa deduniyege baajverikama magu dakkaade
0: tulaheo fudunteri ufaver dirulmaka rasta fahikotte
7: ummeedu aakoddi ekani verikam filuade
0: divehrajjege adu
7: engha satarsege saalis 9 kilohertz medium wave
0: 89 megahertz fm band

আমল তা কবুল করে বিনা ফাওয়ানি ইখলাস তিরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাওয়ানি আলকান তাহুগা ইখলাস তিরবুমা উম্মতং ইখলাস তিরকান দসকত দেবুমকে গতুং জুমার সূরাতকে 11 আয়াতকা ওয়াহী করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবে বিকিমবনি আল্লাহং ইখলাস তিরকমায়কুগা আলকান কুরমাশে হাম এ সূরাতকে সাদবান আয়াতগা ওয়াহী করেবি কুল ইল্লাহু আ'বুদু মুখলিসাল লাহুদ্দিনি মানে কি কালেক ফানু বিদাল ওয়াশে একলাঙ্গে কিবায়ং আহরেঙ্গে দিন খালাস কো

ইসলামী শরিয়াতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একলাঙ্গে আলুতকুম একলাঙ্গে ফুরিহমুগুতুকা আলুবেতিউমাট্টাকা তাবাউমা রুহিবডিগিন খান্ডা আলুওয়াফাওয়া মাতিবেরি মানহাজু দীনুগে হুকুমতাকা দাউলেন হিঙ্গুমুগে নিজাম এ শরিয়াতুকা ফুরিহমেয়া লাওয়াফাওয়ে শিরুকুগে নুবাকামা জাহালাতুগে আন্দিরকামুগে তেরিয়া ইনসানিয়াতু গরকু ওয়াফাওয়ানিকো ইসলামী শরিয়া বাওয়ালেবুনি ইনসানিয়ত বেনুয়া আদি এম্মে ফায়দা হুরি হুরিহা কমকাগে এই ইনসানি হায়াতুগে হুরিহা দায়রা।